0: Ancora, chissà questo è stato andrò a quattro dai.
1: উপভোক্তা অধিকার মোচন গৰং গৃহস্থী বস্তু তথা সেৱা প্ৰাপ্ত কৰি উপভোক্তা অধিকাৰ ৰক্ষা গৰং কাৰোবাৰ বিশেষ নিয়মাৱলী গৰং কাৰোবাৰ পাৰদৰ্শী বনাওঁ নাফাক উদ্দেশ্য জোতা ভ্ৰমণ বিজ্ঞাপন তথা সূচনা দিওঁ বস্তু সেৱা মূল্য মাত্ৰা ন্যাসী নীতি গুৰুত্বৰ একিন কৰি মাত্ৰ খৰিদ বিক্ৰী কৰোঁ বস্তু বা সেৱা প্ৰয়োগবাট কোনো হানি নোকচানী ভয়ে স্থানীয় প্ৰশাসনৰ উচৰি কৰোঁ বস্তু তথা সেৱা প্ৰয়োগবাট স্থিতি পুহে স্বীকৃতি মাগৌ নিষ্পক্ষ তথা তথ্যপূৰক সূচনা পাওঁ উপভোক্তা অধিকাৰ ৰক্ষা কৰোঁ ভ্ৰমপূৰ্ণ বিজ্ঞাপন তথা সূচনাক কাৰণ উপভোক্তা ঠগি হোৱা স্থানীয় প্ৰশাসন উচৰি কৰোঁ আঞ্চলিক মামিলা তথা কানুন মন্ত্ৰালয়ে কোচি প্ৰদেশ দ্বাৰা জনহিত জাৰি সন্দেশ মুজুকর রকম তবাড়ি সাধন নম্বর একিম করে সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রাহী মহানুভাবহী তপাইলে আপনি সবারি সাধন বার্ষিক রূপে বুঝাউন পড়ে সবারি কর নবীকরণ বস্তু লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেবা সম্বন্ধিত যাতায়াত কার্যালয় গেল কর প্রিন্ট মান্য ব্যাঙ্ক ভোচর গর্ন অগি সবারি কর তথা বস্তুর একিম গর্ন তথা কর বুঝায় পছি প্রাপ্ত হুনে বিনা আপনি বুঝাইকে করকো রকম আপনি সবারি নম্বর একটি গর্ন হুম একটি সূচনা মারফত অনুরোধ করছ কোশি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাট
2: এ বাবু আজ আর সত্যাস বালে যাও
3: পড়েন আমা কে পুনে তো একটু তো হো নি পুগে আইহালছ কি
2: বর্ষা বেলা অধ্যারো মে হিজা সর্পলে টোকন সক্ছ উজ্যালো বালের জুত্তা অজ ভয় বুট লগাইয়ের হিঁড়ু পর্নে নত্র তো সর্পলে টোকি হালছ নি
3: হই বল্ল সঞ্জে সর্পক টোকাইবাট বচ্ন তো খেতবারী ঝাড়ি যা গম বুট লগাউনে সুত্নু অগি ওছান টকটক্যাউনে ঝুন হালের মাত্রে সুত্নে বানী বসাল পর্চের মিসলে ভন্নভাথ্য
2: অনি সর্পক টোকাইবাট জোগিন ঘর ওরিপরি সফা রাখনি ঘাস পরাল র দাউরা ছিক্ন যা সচেত হুনে ভনের মিসলে ভন্নভয় না
3: ভন্নভয় নি মিসলে তো ঘর ওরিপরি দুলোহরু পূর্ণে র তাল তলাইয়া নদী নালামা বিশালু সর্প হুন সক্নে ভয়কোলে নজানে পনি ভন্নভয়েকো থিয়ো
2: हो सावधानी अपनाउँदा सर्पको टोकाईबाट बस्न सकिन्छ सानो लापरवाहीले ज्यान जान सक्छ
4: सतर्कता अपनाउने गरौं सुरक्षित बनाउँ
1: नेपाल सरकार विज्ञापन हो

0: সঙ্গে।
1: নাগরিক সহায়তা কক্ষে সঞ্চালন হওয়ার সম্বন্ধে সূচনা আদালত দ্বারা গ্রহণ মহানুভাবে যাতায়াত ব্যবস্থা কারণে বাট প্রবাহ সেবা প্রাপ্তিক সহজকরণের লাগে নাগরিক সহায়তা কক্ষে সঞ্চালন করা উক্ত কক্ষে বাট নিশুল্ক সেবাহ প্রাপ্ত সেবা প্রাপ্তিক লাগে নাগরিক সহায়তা কক্ষে বা সম্পর্ক রাখা অনুরোধ করেছ। সেবা প্রাপ্তিমা কর্তৃক প্রলোভন নেতারে আপনার সেবা লিনা হার্দিক অপিল করছে। সেবা প্রাপ্তিমা কোন ঘাসমা রাষ্ট্রসূমি অধিকার কারণে প্রমোশনা কৃষি সম্পর্ক লাগে সফল হয়েছে। কোশি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ের বিরাজন করে আর্থিক বর্ষ 2083-84 কা লাগি প্রদেশবাট সঞ্চালন গরিনে আয়োজনা কার্যক্রম লাগি প্রস্তাব আবদুল সম্বন্ধমা কৃষি প্রদেশ যোজনা আয়োগকে সূচনা
2: আলোচনাকে বর্গীকরণ আধার তথা মাধ্যম নির্ধারণ আলোচনা বন্ধ উপস্থাপন করি 2082 বন্ধুছিল স্থানীয় ভাবে প্রযুক্তকারী বাধ আর্থিক বর্ষ 2083-84 কারণ হুনে আয়োজনা কার্যক্রম সম্বন্ধমা এস আয়োগ নীতি 2082 সাল চৈত্র নৌগতি আলোচনা বহিসূচনা প্রণালীমা গত প্রস্তাব আহ্বান হয়েছে লাগে 2083 সাল বৈশাখ মাসকতি ঘটনা প্রণালীকে প্রয়োগ মাসদ আলোচনা প্রস্তাব বনে হওয়া কৃষি প্রদেশ সরকার মাছত্তা কারণের স্থানীয় তহবিলাই জানকারী লাগে এ সূচনা প্রসারণ করে তাতে আলোচনা প্রস্তাব সম্বন্ধমা স্থানীয় নাগরিকের সম্বন্ধিত স্থানীয় তহ প্রস্তাব কার্যসূচী উভয় স্থানীয় তহ তথা আলোচনাকে সম্বন্ধ কার্যসূচনার হয়েছে প্রবেশ কারণেরা সম্পর্ক রাখা অনুরোধ করেছে। প্রস্তাব আহ্বান সম্বন্ধে সূচনা বিস্তৃত আয়োগ ওয়েবসাইট ppc.kc.gov.in হওয়া পুরসভীমা একটি সূচনা মারফত অনুরোধ করেছে। কোশি প্রদেশ সরকার প্রদেশ যোজনা আয়োগ বিরাট নগর নেপাল নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন সম্বন্ধে সূচনা আদালত বা গ্রহী মহানুভাবে যাতায়াত ব্যবস্থা কারণী বাট প্রবাহ সেবা প্রাপ্তিক সহজকরণের লাগে নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন করা উক্ত কক্ষ বাট নিশুল্ক সেবাহ প্রাপ্ত সেবা প্রাপ্তিক লাগে নাগরিক সহায়তা কক্ষ বা সম্পর্ক রাখা অনুরোধ করেছে। সেবা প্রাপ্তিমা কর্তৃক প্রলোভন নেতারে আপনার সেবা লিনা হার্দিক অপিল করছে। সেবা প্রাপ্তিমা কোন ঘাসমা রাষ্ট্রসূমি অধিকার কারণে প্রমোশনা কৃষি সম্পর্ক রাখা সফল হয়েছে। কোশি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ের বিরাজন করে সওয়ারী চালক অনুমতি পত্র সম্বন্ধে সচেতনামূলক সন্দেশ তাই সওয়ারী চালক অনুমতি পত্র বিনা চাহিনে হয়েছে ভূমি অনলাইন ফর্মকে মূল্য গেলে আপনার বিবরণ ভূমি তৈরি ভয় আবেদন ফর্ম ডাউনলোড করে তোকিয়ে দিন সকল কাগজাত সহিত কার্যালয় জানুহোস। সওয়ারী চলাউদা সওয়ারী চালক অনুমতি পত্র চাহিনে পাই আপনার সাথে রাখুহোস। সওয়ারী চালক অনুমতি পত্র কপি লাগে অনিবার্য নাগরিক এপ প্রয়োগ গরি বাণী বসানো নাগরিক এপমা সওয়ারী চালক অনুমতি পত্রলাই ট্রাফিক প্রহরী মান্যতা প্রাপ্ত ভয় সওয়ারী চালক অনুমতি পত্র 5 বর্ষ কাগে বহাল রয়েছে। ম্যাট সকিয়ে 90 দিন ভিতর নজিক যাতায়াত ব্যবস্থা কার্যালয় গেলে নবীকরণ করুহোস। ম্যাট নাগি সকিয়ে জেলা গড়ে থপ জরিমানা 1 বর্ষ 100% 5 বর্ষসম্ম 500% লাগ্ন সক্ষ 5 বর্ষ নাগে সওয়ারী চালক অনুমতি পত্র স্রোত রদ হুনে চালক সওয়ারী তথা যাতায়াত ব্যবস্থা ঐন অনুসারকা তর্ক পালনা নগরে সওয়ারী চালক অনুমতি পত্র নিলম্বন 6 মহিনাসম্ম হুন সক্ষ সওয়ারী চালক অনুমতি পত্র হরাইন বা নষ্ট ভয়মা ট্রাফিক প্রহরী কার্যালয় সুপারিশ সমেত আধার প্রতিলিপি লিন সকিছ সওয়ারীকে প্রকার থপ্নু পড়েমা বর্গ থপ এটি ক্যাটাগোরিকে লাগে অনলাইন ফর্ম ঘুরে তোকিয়ে দিন কার্যালয় জানুহো। নবীকরণ গর্দা সকল নাগরিকা পুরানো সওয়ারী চালক অনুমতি পত্র রসিদ আবশ্যক করদাশ সওয়ারী চালক অনুমতি পত্র হুন ভূমিকা জিম্মেবার হুন হো ট্রাফিক নিয়ম সড়ক চিহ্ন গতি সীমাকে অনিবার্য पालना गरी सुरक्षित यात्रा गर्नुहोस्। ई रिक्सा सम्बन्धी तपाई ई रिक्साको लिखित परीक्षा दिन चाहनुहुन्छ भने अनलाइन फर्म हुँदा ई रिक्साको सीमा छनौट गरी खेल परीक्षा मात्र दिएर सवारी चालक अनुमति पत्र लिन सक्नुहुन्छ। सवारी चालक अनुमति पत्रको 2082 साउन 14 भन्दा अगाडि 5 वर्ष र साउन 14 भन्दा पछाडि नयाँ सवारी चालक अनुमति पत्र लिँदा र सवारी चालक अनुमति पत्रको नवीकरण गर्दा 10 वर्ष अवधि कायम भएको छ। सवारी चालक अनुमति पत्र सम्बन्धी सेवा लिन तपाईंलाई कसैको सहयोग आवश्यक पर्दैन। स्वयं व्यक्ति उपस्थित भई सेवा प्राप्त गर्न सक्नुहुन्छ। लाइसेन्स सम्बन्धी सेवा लिँदा सरकारले तोकेको शुल्क भन्दा बढ़ी रकम कसैलाई पनि नदिनुहोला। आफूले तिरेको रकमको बिल अनिवार्य लिनुहोला।
0: आन्तरिक मामिला तथा कानून मन्त्रालय कुर्सी प्रदेशद्वारा जनहितमा छ।